লাকি আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট পকেপ চকসি রেডিও কারজু কেদো আনারা দাফান নীলি দুর্মিতের অনপি আদাব কে মেয়ে কার্ড অমনাংপা চেরেকসি পিনিয়া ট্রান্সমিশন ইং পুপনিগল পিনিকে জাখং আচিকলো নিফায় ক্রিসের ক্যাব ভমকুরুয়ারনি জাইমে কে বাংলাকি এফ এম ব্যানা লংপেন মেগাহার্টজ ফারুই সিরা টকবরা সিরকেপ লাপেন নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ লংপেন তা কেদো আনা জাইমেক নাংলিতুম আর্জিলং ইজি পিনি কন্ট্রোল রুম লং সারপুকে ডেঙা বাংফু ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধা দে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি রাখি তেরাং পি লাপেন বাংফু বাংফি কে পন কেওয়ানা সাইকি ক্লেমা বাং সোনা সিং ক্রামসা

লাকে আকাশবাণী দীপু পিনিয়া ট্রান্সমিশন আং দেলং কুপি পিয়া সনমংসে রোড পারজু একজিমা আপ্রাংসি চেথান মেক্সিনং পরফাই ট্রোগ্রামিনিট কেবাপর নাংলিতুম কাং

কারডম আলু নং দেঙা লং পেন আসন সন আলু আর্জু লং জি পরফাই থ্রোগ্রাম মিনি থং কেবরা ফর পর পিনি হিরজির আং দেঙা লং পেন আং রিতেরা আং কি হিরা হিরজির নং লিতুম আর্জু লং জি পরফাই থ্রোগ্রাম মিনি থং কেবরা সির কেবা পর পিনি সারলাম থে আর্জু লং জি পরফাই থ্রোগ্রাম মিনি প্লি কেবা পর কার্বি লুনবারি মাং দেঙা লং পেন আসন সন আলু আর্জু লং জি পরফাই কেবরা দিয়াথা পরফাই ট্রক্সিরা মিনিট কেবা পর ক্লিম সোমা রাজাই মেঘ আং দেঙা লং পেন আসন সন ক্লিম সোমা রাজাই মেঘ নাং লিতুম আর্জু লং ইজি পরফাই ট্রক্সিরা মিনিট প্লি কেব আপর লুন চিতং দেঙা লং পেন আসন সন আলুন আর্জু লং ইজি পরফাইনের কেবরা মিনিট থং কেবা পর আলম বিলম আজাই মেঘ আং দেঙা লং পেন কাচুনিং রিয়া লুন জির নাং লিতুম আর্জু লং ইজি পরফাই সির কেবরা মিনিট ক্রেফ অপর ইংলিশ আলু হিন্দি লামার জানালু নাং দেঙা লং পেন আসন সন আলুন আর্জু লং ইজি পরফাই সির কেবরা মিনিট ফ্লি কেবরা ফ পর ইংলিশ আলু নাং দেঙা লং পেন আসন সন আলুন আর্জু লং ইজি পরফাই কেবরা মিনিট ক্রে ফ পর তিরি মাকায় আজাই মেঘ আং দেঙা লং পেন রুকা সেন তেরন পেন সদরিচো আকায় এলামো কেথান আর্জু লং ইজি আদুন্থু ফান্ডার তেরন পেন সির বমু আকায় এলামো কেথান আর্জু লং ইজি পরফাই কেবরা মিনিট থং কেবা পর লামকানা যায় মেঘ আং দেঙা লং পেন পারোখা বার বারহয় চংকান আরং আকলিম সোমার লাপেন বিন্দু তেরং পিপেন কাবন্দাপন সির বমুপু আলামকান আর্জু লং ইজি আদন্থু জয়সিং টং বিপেন ইপিএমু মাং পো আলামকান আং লিতুম আর্জু লং ইজি আদাব পরফাই খ্রেসিয়া পর নিংার লো আলাম থে যাই মেঘ আং দেঙা লং পেন জুনাকি তেরন পি আনিংার লো আলাম থে আর্জু লং ইজি আদন্থু সোয়ার লো সেং টং যাই মেঘ আং দেঙা লং পেন কাসাং তিমুং পি লুম্বাজং ব্লক কমিউনিটি রিসোর্স পার্সন লাপেন হুদব্যাং হেলভেলিন তিমুং পি টং বং চিহু ত্রিপুর আলাম জের আর্জু লং ইজি পরফাই খ্রি সিরামিনি থং কেবা পর মুম্বাই পেন কাপা চিতাং বিবিধ ভারতীয় জয় মেঘ আর্জু লং ইজি আর্নি টিলি পরফাই হিনি রামিনি থং কেবা পর পুথত মুম্বাই পেন কাপা চিতাং বিবিধ ভারতীয় জয় মেঘ আর্জু থুলং ইজি আর্নিগাং সাম পরফাই থম রামিনি প্লি কেবা ফ পর গুয়াহাটি পেন কাপা চিতা কার্বি আজাই মেঘ আর্জু লং ইজি পরফাই প্লিরা মিনি থং কেবা পর ডিমাসা লুনবারি মাং দেঙা লং পেন আসন সন আলুন আর্জু লং ইজি আর্নিগাং সাম পরফাই প্লিরা মিনি প্লি কেবা ফ পর বড়ো লুন বারি মাং দেঙা লং পেন আসন সন আলুন আর্জু লং ইজি আর্নিগাং সাম পরফাই ফ পর রং রুবে জাই মেঘ আং দেঙা লং পেন পিজো কাপাং রেঙা পুথাক থেংক্লং রং পিলা পেন হেলভেলিন টিমুং পি টুমং বং চিহু চিপুর এলাম জের আর্জু লং ইজি আর্নিগাং সাম পরফাই ফরা মিনি থং কেবা আপর পিনিয়া সারলাম থে আর্জু লং ইজি আর্নিগাং সাম পরফাই ফরা মিনি থং কেবরাই সি এপর কার্বি লুনবারি মাং দেঙা লং পেন আসন সন আলুন আর্জু লং ইজি পরফাই ফরা মিনি ফ কেবা পর লাম জির আজাই মেঘ আং দেঙা লং পেন ধরম লাপেন জুতা আপুথাক দিউরি রং পি পেন লামজির কেথান আর্জু লং ইজি পরফাই ট্রক অপর সাং পি মারা যায় মেঘ আং দেঙা লং পেন বাপেন আলিয়ার কি পিয়ে পুথাক জোনাকি রং পি পি লাপেন হুদবাং জনি রং ফারদং বং চিহু চিপুরা লামজির আর্জু লং ইজি পরফাই থ্রোগ্রাম মিনি থং কেব পর হিন্দি লামার জানকালি লুন আং দেঙা লং পেন আসন সন আলুন আর্জু লং ইজি পরফাই ট্রক্সিয়ে পর কার্বি ডে লং রিচিং হন আলুন আং দেঙা লং পেন আসন সন আলুন আর্জু লং ইজি পরফাই ট্রক্সিরা মিনিট ক্রে ফ পর দেলহি পেন কাপা চিতাক আসামি ইসলাম দিয়াথা পরফাই ট্রক্সিরা মিনিট ক্রে ফ পর আসামি ইসলামার জানালুন আং দেঙা লং পেন আসন সন আলুন আর্জু লং ইজি পরফাই ট্রক্সিরা মিনি থং কেবা পর অপ্রাণাজয় মেঘ আং দেঙা লং পেন ডক্টর জেকলুন দেরন পিলে পেন হুদবাং প্রদীপ রং ফারতমাম বং গ্লুকোমা আগে সোপথাক জিহু চিপুর আলাম জের আর্জু লং ইজি পরফাই নার কেবা পর ইংলিশ আলু নাং দেঙা লং পেন আসন সন আলুন আর্জু লং ইজি আজও পরফাই নার কেবরা মিনি ক্রেফ পর লাম কানাজয় মেঘ আং দেঙা লং পেন কি দুক ডেট আহেম টু না পুথা হারসিং খ্রু লাপেন আরিসাং হৌ তুমা পেন লামকান আর্জু লং ইজি আজো পরফাই সির কেবরা মিনিট ক্রে ফ পর লাম জিরাজাই মেঘ আং দেঙা লং পেন

ভাঙলং নাকাচে লারাপুথাক মন্দর তেরন পেনলাম জিরকে থান আর্জুলং ইজি আজও পরফাই সের কেবরা মিনি থংকেবাপর আলম বিলমাজাই মেঘ আং ঢেঙালং পেন আসন সন কাচুনিং রিয়েলঞ্জের আর্জুলং ইজি পিনিয়া ট্রান্সমিশন আং ডেংলং জয় মেকে রোড কে পার জুইক জিকে লাপ আনিক চলু লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরে পর পরফাই ট্রগরা মিনিট ভ প্লেংডাপ লাসি ডেলহি পেন কাপাচিতা ইংলিশ এলাম পেন বেরটা নাংলিতুম আর্জিলং ইকপো

আলম বিলমাজাই মেকে ইরুয়েলং বাটাই হিনি সিরত পারজুছন লাকে ভম কুরুয়ার নি আদা পরফাই নের কেবরা মিনিট থংকেবা পর লাপেন আজও পরফাই সের কেবরা মিনিট থংকেবা পর কেনা সৎ কাপাছি নিয়ে এলাম জেরকে লাপো অনেক চলো এসন কেনাং সৎ কাপাচিনি আলাম জের পুথত আরজু ইকথুথা আকাশবাণী দীফু আজয় মেক আর্জুদুঞ্জে আফান আর নিবাংতা আদা পরফাই ট্রক্সিরা মিনিট কেপেন পরফাই সের কেপ আন লাপেন আর নিগাংসাম পরফাই ফপেন পরফাই ট্রকরা মিনিট থংকেপ আন আকাশবাণী দীফু আজয় মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেনাং লিটুম আর জিলংজি লাপেন আকাশবাণী দীফু আজয় মেক কার্জুদুঞ্জে আফান আদা পরফাই ফরা মিনিট ফকেপ পরপেন আজো পরফাই কেপ আন এফ এম বেন আলং পেন মেগাহাজ ফারুই সিরা টকবরা সিরকেপ লাপেন নিউজ অন এয়ার আকেরাপ পেন তানাং লিটুম আরজুলং ইজি লাপেন আনপার্টা কাছিনি জাপান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্টা নাং লিটুম আকাশবাণী দীপু অলং হুমরিদাম ইকটামি

জের পথত আরজু ইকটুথা আকাশবাণী দীপু আজয় মেক আরজু দুঞ্জিয়া ফান আর নিবাংতা আদা পরফাই ট্রকসিরা মিনিট কেপেন পরফাই সের কেপ আন লাপেন আর নিগাংসাম পরফাই ফপেন পরফাই ট্রকরা মিনিট থং কেপ আন আকাশবাণী দীপু আজয় মেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকেরা পেন আং লিটুম আর জিলং জি লাপেন আকাশবাণী দীপু আজয় মেক কার্জু দুঞ্জিয়া ফান আদা পরফাই ফরা মিনিট ফো কেব পরপেন আজো পরফাই কেব আন এফ এম বেন আলংপেন মেগাহাজ ফারুই সিরা টকবরা সির কেব লাপেন নিউজ অন এয়ার আকেরা পেন তানাং লিটুম আরজুলং জি লাপেন আনপার্টা কাছিনি জাপান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন তা নাং লিটুম আকাশবাণী দীপু অলং হুমরি দাম ইকটামি কেনাং সট কাপাচিনি আলাম জেরকে লাপুয়ানি চল থেংপি কেলাং তমন লাপেন আর কি কাছে হোপেন কেখ্যাং আবাংলো থেংপি থেংপ্রাং লাপেন ইং নাম নাং কেভের পেন আজ কেরেং এর আচে ঠিক কেদো পি আনতা আকি সুং দো তাংলো নামপি নামদুর টংসেকট পেন কানা হওয়া যক তমন তে প্রিন কাছে টনটে নাং দো তাংলো কেরেং এর আপি আন রেং ডক রেং নি পেন কাপে রেং জি আফান থেংপি ই নাংজি লাপেন রাইকম নাংজি দেট চান্দ্রি চানজাই লাপেন আলিরা চাম কেপাদো আফান থেংপি ই নাংজি লাকি আকাশবাণী দীপু তংতে নোনা দুন্থু জয় মেক তাম ইংলো নাং কার্বি লুন বারি মং দেলং লবং সং দেলং পেন আসন সোনা লুন আর্জুক সিনাং কেচেং সি ধন সিং তেরন কিলোনা লুন আর্জুক সিনাং আলংলি কিলোনা লুন লাকি হাচা কে কানা লুন তংতে আলংলি কিলোনা লুন লেনন আর্জুক সিনাং

সদরিচুয়ালাম ক্লার্ডাক পেন কাছি সুক্রু বন্তা সদরিচুয়ালাম মুসিরা কিহির হয়কাং থুম তুমু বারিম লাপেন আরলেং কে সার আতুম আলং পেন কেথেক কেরে আতুম কে টকা কি তাপ পেন পেনাং আলাম কে লং আতেন কে সদরিচু ইনুত আপুন আচা কে চক লিম মাতে কেথেক সের কেরে সেট আওত আদুর মেসেন আরিচু লাপেন আসত দুত আরিচু লাসি সদরিচু পু আমেন কাছে লং পুসি পুপে এডভার্ট স্টেক পু আরেন কে লক আমুনিত ইনুত আইসিএস অফিসার নিংকান ফারুক রেনার ক্যাব রাত্রক নার ক্যাব রাত্রক আনিংকান দামিকির পু আকিতাব ফারফো আলং সদরিচু আলাম কেতক দু দামিকির পু আকিতাব আলং কেতক কে লাপুসন হেল দে হ্যাভ ডিম ট্রেডিশনেল কিং অফ দেয়ার ওন ইন দ্য গুড অল ডেস লাপেন নিংকান সুরিহিনীরা নার ক্যাব আনিংকান স্যার ধরম সিং তেরন কেতক কার্বি স্টাডিস ভলিউম ইসি ফার ফারু ইসিরা ট্রক সিরকেপ রাপ লি পেন ট্রক সিরকেপ রাপ হো আলং কে টক কে সোয়াত রেচু কে কার্বি আতুম কে চেংসি রাত পেন কাংবাই আপুন আচা কে চক আসত দুত লংলে আচিতে আওয়ার আলং আরেচু পু নিংকান সুরি নিরা ক্রিসি সার হেত সিং রং ফার কে টক আকিতাব পিরবি মুনিত আচিথে পু ফার ট্রক সিকেপ রানার কেপ আলং কে টক কে সোয়াত রেচু আলাংলি সার বুরা আমেন কে বাসা কে দিং তুং ই লাপেন আসার পি মাতে আপায় আমেন কে কারেং তেরন পি কেদু আদিম কে লংলে আচে তে আলং কার্বি আতুম রাত পেন কাংবাই আরে চৌলো পুহেলো নিংকান সুরি নিরা নিংকান ক্রেপলি অক্টোবর আছে ক্লু কে ক্লাং সার মন্ডল সিং বে কেতক দ্য অ্যাডভেন্ট অফ কার্বি পুয়া কিতাব ফারফ্লি আলং কেতক কে সত রেচু আমেন বিনং কে জেং ফান্থু তিমুং পুহেলো সত পু আলাম থে হিব্রু আকিতাব মাতে অল টেস্টিমেন্ট আলং লং কয়রাহিনী আদিম কেতক দু পুসি ফ্রাকটেন বাম্পু জেভিস এভেঞ্জেলিস কেতক তাদু লাপেন কে এফ বি মেয়র পাস্টর ইংল্যান্ড আলং কেদু কিপুকে সত পুকে মাংহু মেমে আফানসি কিপু সত পু হিব্রু আখাই আতুম আলং কেতক দু বন্তা বাইবেল আলং অর্থ কেতক আবে পুসি কিপু পুলোতং তে সত পুকে কার্বি আলাম থে বিনং লো নন পু আন তা হালাদাক আলং রি আলং সত পু আলাম থে রেং আক বমলাং লাপুসন থাক থাক সি মোসেরা পুকে হিরজির পেন ফুরকিমু কাছে থান আজুতাং লাপেন কে হিব্রু আতুম মাসোরা পু কে ফুরকিমু কাছে থান আজুতাং ট্রেডিশনেল স্পিকিং পুসি কিপু লাসন থাক থাক সি কার্বি আজুতাং লাপেন হিব্রু আজুতাং কাচিংলিত দু পুলোতং তে ক্লার্ডাক পেন থেকলং লো সত রেচু আমেন বিনং কে জেং ফান্থু আপু আমেন কে বাসা কি দিং তিমুং রংফার আপায় আমেন কে কারেং তেরন পি লাপেন কে দু আদিম কে লংলে আছে তে মাতে ইসরায়েল আদেত জেরুজালেম পু আদিম হেলো কে চেং সি রাত পেন কাংবাই কার্বি আরে চুলো সত কে ইনুত ব্রেক জেক মাংহুমিমি আর না মাজা কং কে লং আবাং কে অং দুং আতুম কে সত রেচু আফান জিজাস ক্রাইস্ট হেলো পুটা খিতিন আতুম দু ও পন্তা ফুরকিমু আলাম আতেং কে সত রেচু জিজাস ক্রাইস্ট আফান পাকলেং উলাং জিজাস ক্রাইস্ট বাংবি আকু পেন্সি সত রেচু আমেহাং থেক এডলু সত রেচু আমেহাং কে থেক আনিংকান লাকে নিংকান ফারুক ক্রেফলি

0: tum aphansi kipu puta sar dhrom sing teron ke tok karbi studies william isi phar pharoisira phar troknar kebra sir kep la pen phar pharoisira trok sir kebra trok along ke tok do lason thak thak si hebrew atum akitab along ta hebrew mate jevis atum longle achete mate jerusalem along nangke tengkhenga hut richu do la pen arichu amen ke edoni jedek mate sot richu pusi ke tok do jesua angdeng pi kep angdeng su isi along lasi sot richu ahem ke jerusalem helo pima jews mate hebrew atum kewang ahut jerusalem arichu ke edoni jedek arengke lokpen ke king of righteousness lapen karbi pen ke sodrechu pulo pulo tangte klardaklo sodrechu ahem ke jerusalem along helo lapen along ri ke tebokterai along helo pima longle achitti lapen jerusalem ke elongwet adim lo Jerusalem pu amen Hebrew atum si ki irtahai lasi karbi atum longle achitti apan Jerusalem pupi. Yosi Jerusalem mate longle achitti le karbi mate sot richu along ri kali pulote richu ahem ke bang along ri ke kim damdelo lasi karbi atum ki pu longle achitti ke Jerusalem veklu puun. Pulutang te Jerusalem ke sot richu arong bong mate ahet kota radimlo.
1: Lapuan por nang litum, tiri makaya jay mek ang denga longpen. Sodrecho akaya lamo putak, rukasen teron pen lamjir kitan arjulong iktanglo. Aduntu, sir vumu mate sir tokbi akaya lamo putak, fandar teron pen lamjir kitan arju iksinang.
2: Pininili. Tiri makaya lamu kitan jiabang fandar teron non nili sirvumu mate sirtok bia kaya lamu si pathiek pen than pachini ponikpo sirvumu lamu che than lote tomunang na sitala ke tomokali karbia khai aphur kimo along kedo isi ahok lamu ahur isi karbia rongadung isi athe paido athe pai kangtui fits pharo isra phokkep an bagduji হালাসা থে পায়া ফান হেনলো চেলেঙে থে পাই পুকিপু লাসা চেলেঙে থে পায়াং সঙালং ইসি আংথর কেথে সকালিদ লাসা আংথর আলং মং মুয়াতুম পিলোলো এ চরসি কেদ লাপেন আমং মুতা থে পিক পিক আপিয়া তি গাচার উম এসে আলো আবাংকে আপিয়া ফান আ আন রেপিদাম্প রং রো কি জুই আওসমারা ফান নেপন চেক প আপিয়া ফান আ আনচেথন নাম দেত তিতি লাসমং মুজক হাদাক আদং আরাই কেদো আকার বিয়াতুম কেদো কে থাক সুং পিক আনলো হালা সহুত কার বিয়াং বং কাং তাং কাং সাক আংথেন কে থে ইনুত আনক বে নাং ক্লাংলো লাস আনক বে আমেন হেনলো সির টক বি মাতে সির নক বে পু আর নিশি সির টক বি আবাং আরি দেং চং নক চেপারে সিম পনসি হালা সামং মু পিলো লো আফান কাপাথি দামজি পুরা চেলেং আথে পায়াং সং আরলু দামলো লাসো আহুত আপিয়া বাংকে আংথর আরলো আতিকাজার উমলা পেন আলো আবাংকে আপিয়া ফান আ আন কিরিপি দাম আলো আবাং আ আন কিরিপি দাম আফি সির টক বিয়া বাং চেলেং আথে পায়াং সং আরলু জয় সি মেন মেন আংথর আলং চং পেন দেন হেটল লাসো আপর আহুত মংমু আলো আবাং তা নাটনি পেন না ইঞ্জার সি সির ফান তেংখেং দুটল লাসন সি সির টা আরি আর বিয়া নাট পেন কে আং থর আলম চং পেন দেন থিপ সি আরি আর এ নাট কে নক পেন মংমু আলো আফান কাছে সং লকল পেনাং আনা পর চে সং দেত আফি সির টক বিয়া বাং আলো আফান নক পেন ওয়ান পেট সি পাথি লটল লাস হুদ আপিয়া বাং তা আং থর আলো পেন নাংকে তেত জিয়া ফান চং কাং থক অং লাপু আন কাং তাং কাং নেপ আ চং আনতা ইং থক প্লট আনল মং মু আপিয়া ফান্তা লাসন সি আফি কে পাথি লটল সির টক বি আলাংলি মং মু পিলো লো আফান পাথি লট আফি পেন কে কার বিয়াতুম কায়া তেং সি রেংদক রেংনি পেন চোকলেম চোদাম লংল মং মু আফান কাপাথি আজক আলাংলি ফান সির পেন মং মু পাচেরা ব্লক সি সির টক বি পাদিম কে সির বমু পুসি

0: চেনামদা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এতে কোসন লাচিনি প কোদাক লোক হোমরি দাম নংজি কে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াং ইগনোই লাদাক আকাশবাণী দিফুয়া লং

0: লাকে আকাশবাণী দিভু তংটে নো না দন্থু লামকান জয় মেঘ আং ডেঙ্গল পেন আসন সন লামকান আর জুই সে নং পেচেংসি পারোখোয়া বারহয় চংকার আর আক্লিম সোমার সারকাং থিম ইংজাই মেরটালিন হানসে পি বিনজের টিমং পি ক্লার্সন ক্রো লক্ষি ক্রোপি মাহুন ফাংচোপি আলন রং পিলাপেন জুটং বিয়েতুম সিরব মুয়ালামকান আরজুপন ইকলংপ লবাংস আলামকান কে জাপন বাংফি বিন্দু তেরাংপি তাংটে আরজুইক সেনাং
1: ব ডক্টর দন হেলো পিনিকে মুনি ইনুতা সিরিলাং আনি ওয়াং নিওয়াং নে কেরাই পন অং ল ইনি ল থাতা মুনি আসোসি পন পো পো আনসি লং হং মে থান বি চাইনং আ অক কে চদেত পো মুনি আসো অক চোমে চেত নে সোমার ভান তা লা সি পা চো পো মুনি থু রং মেলা নন পেন ও সোমার কনা ছি দো মা লাং তে কাং পো
2: চিরুতা চিরুরে রিনই হৌ আদা প্রাংডা প্রাংডা কাচিরু ইলি কে মুয়া ফানকা ফেরেসি আদাব তা হেম্পেনা কে বারে হিদালো মাতে চিরুরে রি হৌ ফেরে থেক থেদে রি সাই লিকে ক্লেম নাং জি কে অং পেন দিহুন অ দিহুন লানাং বংহনে এন্থা জনি হা লংচর আন লাং নাম রাইলাং
1: থেক থেকাং লং চিত লো
3: রাঙ্গান বং চিপানা
2: নং পো থর থেলাং মা ইং থর না নে হানান তুন পিদম সেরাক পো রিত কে দাম জি তাং হো
3: ইং থর পপা
2: নং বং ফান ও আজাদ ও রি জো বো মু দো ও নে হা লং চর আন লাং নাম রাইলা
3: বং চি উ দা রে নান দে পো অপো থর না নে পা বা হবে
4: ও কি থর

0: আমি একজন চিতলু দেখছি নে পাবে জয়পু বিবালিম পিজির পো দেখো দেবং দেবং আমি একজন কো হেম আরলো ফুলে লুমপ্লাক এন্দাম সিলা আন্দাক পন ক্লক পো
1: তিনি তানে ভালো নে সমার তুম তো আকে চমে আন চলং পো আনিং তারং পো

0: আমি একজন চিত লোক দেখছি নি পাবে বে জয়পু বিবালিম পিজির পো দেখো দেব দেব আমি গেজাং কো হেম আর লো ফুলে লুম প্লাক এন্ডাম সিলা আন দাং পন ক্লক পো
1: তিনি তানে ভালো নে সমার তুম তো আকে চমে আন চলং পো আনিং তারং পো সব সবে আসুছি নেহানা চে দান হ্যাঁ।

0: Coupez pas là, coupez pas là, puis c'est que rien là, n'en bon qu'on a là.
1: Pas bon, et bon, on parle en moupon d'adlo.
0: Coupez, c'est n'est que bon, mais c'est normal, non.
2: Wah nam kubu situ ayo so mara panta bu mukro pon elo ma kuna lo ma ka chiri dunji
3: ye sira pan hang nam po
4: nian ke ke mang son peng chit lo ta ve ni so ta ve ching bar chit lo
0: ne chiru de rinon mang so ta nang pon pi de lo
3: নিলি নাহা পন পেয়া সন্তে নাং সোতা পন তুইতে জিয়া পড়লো তক বিয়া কে আই হান কে বানলো
2: কার্ডম তক বিয়া সং ও কে হাই কার্ডম
0: কার্ডম কার্ডম কে হাই
2: নিলি সো
0: নিলি চিনি ইগলো কাডু কাবিয়ালাম দা পুয়ালাং লি নাং খানি এডলো
2: নিলি সো কেনতে
0: লং দুন দেকে নাং লি কো পাইলো বড়িক বউ
5: নিলি সো আপন কোনা টনি কে ফোন পিলো নে
0: নিলি হা চেলেঙা থে পাই আফি চেলেঙা মুন চেলেঙা পি সেরা মুন লাং দুন এত লো নন হা চেলেঙা পি সেরা মুন আ থে পাই আং সং লং সিয়াং থর দো নিলি হা দেখ সিরি দাম পো
3: নি তুম দান নাং দুন জি
0: নাং দুন নাং নে
2: নাং লি নি বেত নি তুম মা স্টো কে নি নি নাং নাং দুন দা
0: আ হিরিং টাং অং নাং লি তুম নাং চে দান দুন প্যান মং মুয়া রি দেং প্যান মো চা পা দক থেক থে দা নাং
6: লালো তে মা হক সি সির না থান দি কাং ও
1: নি ব ব মান ল তে নে জি বা তু জি
2: বাই দি হু ওয়াং পু নাং ব ওয়াং পু
0: দি হু ওয়াং পু লাপু আ না সু মারা ফান আর নি আর নি কে রয় ব না জক রং সো টা মেক রি মেক ল্যাং বেন থি দো নাং ল
3: লা সি নে তা ইনি ওয়েট কে দা মা হে দেড় লা
0: দো জয় আ ফোন এ তা না বে
3: হা নে ফান সি নে পন কে তান বুয়া নাং নিং কে কা ফিরে সি লা নি নি ফাইন কা চে হ্যাং বন দে সি আ সো মু ব পন পি দে ল ব
0: নীলি পাং নো থুলা না কে হাই
2: না দা দা মে জুমে
0: কে লে লো নন হাবাং সো থে পাই কে পার লতে আং থর থেক লং পো নে চং পেন আং থর দেন দাম থিপ তে কা দা থাই আবে লো পিনি কে নাং চে টং চিত লো
6: নং কো মা লো জাক নে হে নং কে বাং হাই লো
0: নে সির টক বি পিনি কে নাং প্রাণ লো
6: হ হ হ নে ভান সি নাং প্রাণ বুয়া নে কো আন নো নে কাং তাং রং সা রং ট্রেনি আবি আফা গবো আও সোমার নাং কেরা এ

0: রং দুলো ওপিনে থারভি পাং বাড়ালাম, থারভি দুলো লাস্ট থারভি কেলি তুম সেমেট হেম তুনে লং লাংলাম পুলো থাকতে মেন মেয়ে ফ্রাংসা মেয়ে তুম থাং তাই তুম পিনছং থেকে লাপু পাপ ক্লু পো কালি পুলো তো মেন লু পুলো থাকতে আর রং পেন লাপু আকি মেন হুচু জি চুপ কালি পুলো থাকতে লাপু সিপা ক্লু পো পাপরুই পো লাপেন লাস থারভি রং লং পেন কো পুসি ইকলেম সি লাপেন সি ইলি চুজোর লং চুজোর লং জিমা চু চুকি চুকা মামু না চিকাই সিবা পাবাং ঠেক জিমা লস বিদি পাংকে কিথান জি ফানসিন তুম ফান আর পু পিয়সন থ চিনি লিপিনি কিথান কাংতুং বাংকে পিনি এস আর এলএম পেন পাতির পিপনসি পিএমএফ ই পু ইসিয়া স্কিম দু লসু স্কিম বাংকে প্রধানমন্ত্রী ফর্মালাইজেশন অফ ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ পু লাবাংকে ইসিয়া স্কিম ল ন্যাশনেল স্কিম ল সামি পিনি এস আর এল এম তুম সামি ডেং পন লাবাংকে ফুড প্রসেসিং আনাত কিছু কিছু নামু আনাত আনসু সে কাংথুর পন কাস্টমার সামি কাংথুর পন যে ফানল সাপোজ ইলি নন আচার কে বোনাই পুষে তামি বাতে পেনে হিম কাবো নাই পুষে তামি মানে চিপস কাবো নাই পুষে তামি লাপেন আর গ্রাস রুট লেভেল পেন আং পাংচেং পেন কাং তুই আনাত পুইসি আস্কিম মতে কংডাং পন বোমজি ফানসে লং তুম নং পাং চেং লো লসো সাই বাং কে লপু লো ইসি আস্কিম ল বাং কে লোন পেনসি সেল হেল্প গ্রুপ তুম হানসি কি পি তে মজো লসো আস্কিম বাং কে আং কে ল বাং কে সেল্প হেল্প গ্রুপ পুলো তাই তে ইসি আ সেল্প হেল্প গ্রুপ দুপো সেল্প হেল্প গ্রুপ কেপ লো পুলো তাই তে ইসি আ ভিও লং দুপো কে ভিও লং ইসি আ ভিও ভিও পেন লো পুলো তাই কে ক্লাস্টার লং নং চিজু দুন পো ক্লাস্টার ফেডারেশন লা দুপো সিএল এফ পু লাসো সিএল এফ পেনসি লাসো সিএল এফ আ থ্রু পেনসি লাসো স্কিম বাং কে বাং পো ইসি লোন সিস্টেম সে লুম নং পিপো ব্যাংক পেন লাবাং কে ইন্টারেস্ট আমি কিজুম নেই লো লাকে আর্ডুলি পেনসি পিপো ফারু লং আর্ডুলি ফারু লং আর্ডুলি পুলো তাং তে লুম সিট ক্যাপিটাল পু ইসি সুরিফলি ক্যাপ আন ইনুট আ পাং ফিফান লাপু আলং তুম নাকে চিপাং চিং ইজি ফান মতে আলং তুম আমু কচু এসন সিট ক্যাপিটাল পুই সিদু লা পিপো লা সুরিপ্লি ক্যাপেন আলং তুম কচি তুপো নং জে কে ফরু লং আরডুলি লাপো সং সি নং চি তুপো নি কান সি ফারমান লা চি তুদে লু পুলো তাংতে আংকু লাপেন আং ডেং কাদুলা লা তুমা ফান পিনে লা আলং লিতুমা কা কাম লই ল কাম আতেং ল চিপস বনাই জি পুলো তাইতে চিপস স্লাইসার মেশিন তাহ পিনে গ্রাইন্ডার মেশিন তাহ পিনে কেক বনাই তুমহান নামকিন তাহ পিনে বনাই তুমহানকে ওভেন তাহ পিনে হাই আমি আবার সাইডু লাবাংকে লাতুম এন জংসি বেনিফিসিয়ারিস তুম এন ল পুলো তাইতে লং তুমাংকে লাসো স্কিম লং বাংকে আলং লিতুম আ লোন ইনকান থম চি টু ডেট ল পুলো তাইতে 35% আলং লিতুম বাংকু সাবসিডি চে লং থুপো সোনিয়া জালো
1: আর সোমাটো ভানালে
0: ও আলে টিপিক ল সিজং সি আবার সাই চু এন্ডুন থেক লপেন পিনি পুলো তং আলে টিপিক ল কাপ্রেক বিলি বেং লং চু এন্ডাম পুলো তং তে ইন্টারেস্ট বাকি আকি কম নেই তা শিকা গ্রহিনি লপ আন আন
1: চুরো পিক ল সোয়ার ল তোমা ফান আফ্রাং গিদাম পঞ্জিয়া ফান আবিদি সরে কেথান পেন রেডিও বকার জরা দা তোমা ফান তামে কেথান কাপার জুপন পত তাংতে লামু পেন এ নাঙ্গি পু আচার কাছে লাম পেন দাং ল কাপড়ে কাপড়ে কা সাইকি ক্লেম জি এ হা আঙ্কুর পেন মতে গ্রাস রুট লেভেল পেন কিরং পাং তৈ পালাম এ নাং থান পাচি নিল তাংতে সে কে কি পি লা পুসন দোমা লা হ সে কে তা পিপন বম
0: পালা সে কে কি পি তা দু লাকে ইলি নন লা ইলি তুমা ফালে নাক পাচিনি তা চক লাপেন ব্লক আলং কেকলেম বাং তুম ফালে পাচিনি তা চক জাসে মেট নীলি নন আকাপ্রে ঘাল বেলেগ কনস্টিটুয়েন্সি তুমান পুপে সে তামে নীলি নন নন মা নন কে দাগ লুম বাজং লং সি পুরিয়ে পোসে ডিফু আমার সে তামে দু আর সি টি পু লাবাং কে রুরাল সেফ এমপ্লয়মেন্ট ইনস্টিটিউট পু ডিফু রং সুপি আলং মাসে দু লাসু আলং বাংকে কাপড়ে কাপড়ে কাছে কেস আমি ইলি তুম লং পঞ্চি নিং হাঙালিং মতে ইলি তালেন আলিং ল নাংলি জসে মেট চিপস কব নাই জি পুলো তাই চিপস কব নাই তা দোলো লাপেন ফাস্ট ফুড লে চেয়ারলি জি পুতা ফাস্ট ফুড তা দোলো লাপেন আচার লে সেমার জি পুলো তামে আচার কা সেমার কাচারলি তা দোলো লাপেন পাপড় হাইলে ইলি সেমার জি নিং হাং পুসে তা ডাক তা দোলো লাপেন অঞ্চল কালে কাপড়ে কাপড়ে তা দোলাংলা বি ফা কাচু পাং রেং আতুম ফান

লাকি আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই খ্রিসিরা মিনি থংকে প্লেংডাপ লাসি মুম্বাই পেনকে পাচেতাক বিবিধ ভারতীয় জাইমেক নাংলিতুম আর্জুলং ইকপো।

লাগে আকাশবাণী গুয়াহাটি বিটার জৈঠা কেথানপনা বাংলি এরন রংপি আসাম পেন আর আসাই আকেলে কাপাচিং থুরপন পেন নীতি আয়োগ পেন কাপাকলাংপন ডেট আলং কাপাচানপন মিমি আংবং কেচিং সি আংডেং ইংলং আজু লাপেনকে নিহাং নিতুর আংবং কেমিনে আবার সাইকেদু আই স্টেট পুসি ডিমক্লং লংপন মিনিষ্টার কেউ হিমন্ত বিশ্ব শর্মা পেন পাতুমি হামফাং মিডিয়া যোগ পেনসি বাংসলামতে পাকলাংপন আলং লিকানিং এপনকে থিরক্লং ইন্ডাস্ট্রি কাপাং বিদি আর লাপেনকে আর আসাই আকেলে কাপাচিং থুরপন আকেরা পেন আসাম নীতি আয়োগ পেন কাপাচান মিমি কাপাং থেকপন অলং চিপেকলাং দুন উনল আদুই অহয় কাচারু আমেন পেন থেংপি থেংফাং কাপানা হককে আজাদ পেন সিতামি চিচাক চিপুসি নামপি লাপেনকে তেমন টিপ্রিন সাইকামা মিনিস্টার জয়ন্ত মল্ল বরুয়া পেন লামথে পাকলাংপন কেওয়াংজি মারাত মারেং কেলাংকি জুই আনিংকা নাফাম কি সিক লাপেনকে কাজিরঙা দেট আবিরি কেরাই কম মাতংতে কি জুই কেলাং আতুমা ফান কে খাং উন কাদো কাবি আরেন কি সিক মে কাফান পাতুমি কহরা নামপি আহেম তুনালং চিংকি চিংসাই পন্ডাত আফি ফেরাং কে আতুমা থেংলো কাচিং কি পান হুৎসি মিনিস্টার পেন বাংসোহলাম থে পাকলাং পন আলং লিকানিং যে পনা তেংকে চিরাং ভুটান কাজি যে হয় আ ইং নাম কাপাবির পনা বীরতা আর ডি এম সি সাই কাম্পেন লাংপাং চিং পনটাংলো লাপনকে কেনাং সৎ সৎ আদিম সাই খিতা পাসুন পনটাংলো কেওয়াংজি পাই পাই ক্রে ট্রক্সি পেন দেলহি কিমি ইন্দিরা গান্ধী ফারলা আরু মলং কাপাদোপঞ্জি বি ডব্লিউ এফ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কচিপাতে পন কাংপুয়া জাই মেক আলুন পাতুমি সেন্ট্রেল কাপাথুয়া মিনিস্টার মনসুখ মান্ডাভিয়া লাপেনকে মিনিষ্টার কেহ হিমন্ত বিশ্ব শর্মা ইংপু পন ইন্ডিয়ান ব্যাডমিন্টন আসং আমেফু আরপুকেদ মিনিষ্টারকে হয় পেন আলং ইলাম থেয়ালং কানিংজে পনকে নিকান ক্রে ট্রক্সি আফি বি ডব্লিউ এফ ওয়ার্ল্ড ব্যাডমিন্টন কচিপাতে কিসিক পনকে ইন্ডিয়া ফান ইসি ফুরকিমো আপরবেন বাংস কচিপাতে কিসিক পনপেন ব্যাডমিন্টন কাপাথুয়ানাত দেট পাপ্রাং বম্পু আংথেক লোপুসি শর্মা পেন লামথে পাকলাং পন ইন্ডাস্ট্রি বেহা লাপেনকে রাত আসাই হেম সাইকামা মিনিস্টার বিমল বরা পেন পটুমি নলবারী লাপেন বজালি ডিস্ট্রিক্ট আলং পেনাং আন ইন্ডাস্ট্রি আসাই আমোহ লাং পন মিনিষ্টার পেন টিহু অলং কেদো নর্থ ইস্ট মেগা ফুড পার্ক অলং লাংডাম পেন আর আসাই লাপেন কেদো আনামুসিতামি লাংপাতি নিপন তামুলপুর ডকুয়া পেন কাসলাম আহরমুহে হুই অস্ট্রেলিয়া কম্বোডিয়া পেন পেন প্রেগজাম আদেত আফানকে জরপন হালাদাক আ ইন্ডাস্ট্রি আতুম পেনসিতামি চিতংপন সে আলাংনি চোর পনল মিনিষ্টার পেন বাংসু আপ্রাং পাঠশালা অলং কেদো টিটকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক লাংপন ফেরাংকে আথিং কেহাই বরা কানিংজে পনকে ইন্ডাস্ট্রি আরেন পাপ্রাং আনসি চকামামো স্টেট পেন পাপ্রাং উঞ্জি ফাই ট্রক্সকে ব্রাহিমি ডেট আলাম আর্জান আনং এ হাই হুই পাতুমি পাচিনি পন কেকলাং দং কাপিনচং আবাং

যদুমণি দত্ত জুইফুল পু কিমেনাই আসামিস লাম আর্জান আনং এ রজত কমল আনং এ লংপন মিনিষ্টার কেহ হিমন্ত বিশ্ব শর্মা পেন বাংসো কাপাচুন্থে কাপত কাপিনচঙা বাং পেন পেন কেদৌ আন আহনসেরে আফানসিতামি নিং কারঙা কারডম্পা জিরপন্ন লাবাংসো ফাই টক্সিকেব্রা হিনি দেট আলাম আর্জান আনং এ আদিত্য সুহাস জাম্বাল পেন কাপিনচং আর্টিকল 370 পু আলাম আর্জান পেন সিতামি নং এ লংপন আসাম কাটিকি ইউনিভার্সিটি কাপাতির পিলা পেনকে ধেমাজি কাটিকি সায়েন্স আদিম কাচেরাব দুন পেন ধেমাজি সিমেন্ট সাপোরিয়া লং পাতুমি চিলি লাপেনকে এ কেসম ইয়া হরমু কেরানা যায় মেকপা দুপন কাটিকি আতুম কিখি কাপে আই লাপেনকে থেংব না খাই আসন কাচিপাদর আফানসি বাংসো আজাইমে সিক ডাংপন জাইমেক আলং আসাম কাটিকি ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর দীপজ্যোতি রাজখোয়া ইউনিভার্সিটি আলং কিরিথু ডাইরেক্টরেট আলং ডাইরেক্টর আদুন মৃণাল শইকিয়া জনাই আইএমএলএ ভুবন পেগুয়া তুমটা চেতং দন লাপেনকে ওয়ার্ল্ড কাপ ফুটবল আদুং আন্দুং কাপাথু পনালং পিনুবে আর্জেন্টিনা স্পেন পেন চিফো পনপ নিউ ইয়র্ক নিউ জার্সি আলং কাপাদু পঞ্জি বাংস কাপাথু ইন্ডিয়া পরাটেং আজো পরফাই কৃহিনীরা এ বেং পেনসি পাংচিং পঞ্জি ইংল্যান্ড পেন পাতবে মিয়ামি কাপাথু আকলাম আলং কাপাদু পন ইসি কেলাং মিয়া কাপাথু পন আলং ফ্রান্স আফান ট্রক প্লিয়া গোল পেন প্যারেম পঞ্জি ব্রঞ্জ আনং এ চিপালং পাম লাপেন কে কেওয়াংজি জাখং কয়রা কে থম পেন গ্লাসকো লং কাপাদু পঞ্জি কমনওয়েলথ গেমস কাপাংচেং পন আফান কাংপু আজাই মেক আলং অলিম্পিক আলং নং এ কেলং টাং আরলসু কাচিতেং আবাং লাভলিনা বরগোহাই পেন ইন্ডিয়া বিটুং আফান জালিন পনপ আকাপ্রেক অলিম্পিক আনং এ কেলং টাং আর ডি কিরুং আনাত কাপাথু দুন আবাং মণিপুর পেন মীরাবাই সানু পেনসি দেট আলামা অট পনপ বিউটা আলাম থেকে পিনি লাপু আঞ্চল

0: eli tumbang putin ta arniwang ta adaprang turklut ben iso brass benching tiji. Bonta adaprang kupuan ma iso brass ben kacing tia keme lapenan parta ajo chode jun det ben iso brass ben kacing tia bangsi ali keduji lapen laponso se keme ji. Lapenan parta arniwang iriar e pen brass otsi iso kacing tipenan parta ahura dak pen iriar vi pen ta brass otsi iso cing tina ji.
1: नंगे तुम कर भेजाए में कर जुलंग बाम लगे आकाशवाणी गुवाहाटी महाबाहु पेन आदम तो के कर भेजाए में लंग पेन पिन आपके रोट का परजु पंजिया पुठाक ले पिनी पेन चेठान पन एक मेक सिना पिन आप लगे जाखों चिकलो निफाई इनको है उर मियारनी कर भेजाए में लंग पेन नंगे तुम पिन आप ता अप्रांसिया बंग के अनिवांगसन बिरटार अर्जुई लंग जी বিউটা পেনা ফিজং পিনিয়া সারলাম থে পলং পেন পিনা ব্লেথ সিতামি নাংলি তুম সারলাম থে তা আরজু ইগলং ইচি বাংসুরের নাফি আসানসন কেনাং সরালাম জির রট পারজু পন্ডের পেনা ফি পিনা লাম জির আন্ডে ইলং পেন ওয়ার্মি কম্পোস নাদাংটে হিলং পেন কাপাথু আহো অর লাবাংসো কে এন না পেন কে আল্লি Lapang so putak ng itong lamjir arju iglong iti. Lapan ang para sa tamay pinap lumban kirot kapadupan ng denglong penang itong sumrong hang ritahan sepi kinumay milik pi lapan ke subharaming hiya tumpen kilunpon ason so na lunjir ng itong ang padupan iti. Karbiyajay milong pen pinap kirot kapadupan jike lapuan henlo. লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পিনকে ভমকুরুমি আপসি ইরুই পেন ফৌনিকা পারজুপন ভরে না বেটা আর জিতছে না ইন্ডিয়ান এয়ারফোর্স অলং আগ্নেয়ীর বায়ু আংহয় কেপেক পনফান কাচুনিং রিয়ালো হাং পনটাংলো বাং ফুয়া বাং ফিজিক্স ম্যাথমেটিক্স লাপেন ইংলিশ এন পেন সায়েন্স আর এন কাবিনাই সিতামি ফারুয়াং বং পেন ফক কেবাফাই লং পেন হায়ার সেকেন্ডারি আংডিং কি উংটাং নাংজি কালিতে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি মতে ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি আর এন নিংকান কেথম কাচারলিয়া ডিপ্লোমা দোনাংজি কালি লিপুতে নিংকানহিনি আজাক ভোকেশনাল আরেন কাচারলি কেপ্লেং টাংনাংজি কাপ্রেক আরেন আবাং ফুকে কাবিনাই সিতামে ফারুয়াং বং ফকেপা ফাইকে লংপেন হায়ার সেকেন্ডারি আংডেং কি উনটাংনাংজি বাং ফুয়া বাং সুরিহিনীরা ফ আনিংকান জাখং ইসিপেন সুরিহিনীরা কেপ আনিংকান আর ক ইসিয়াং বং আমহাং কেথেক নাংজি আংতন আলাম লাপেনকে কাচুনিং রিয়ালো ফান ওয়েবসাইট কে ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এন আই সি ডট আই এন কাচুনিং রিদুং কি জুৎসিয়ার নিকে জাখং ইঙ্কয়রাত্র রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পেন সুরি ট্রক রা ফারো ফরা ট্রক কেবরা ফ টেকনিক্যাল আং হয়া ফান কাচুনিং রিয়ালো হ্যাং পন টাংলো টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগনেল আং হয়া ফাই ফারু কেথম রাইং কয়রা কেথম কেচেং আহুত চিকলু এজন অলং নং নাম সিকা সুরিং কয়রা সির কেবরা ফারোহিনী বাংস অলং আসনসন বনাস্তা দুজি বাং ফুয়া বাং ফিজিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি কালিতাংটে ইনস্ট্রুমেন্টেশন আনাত বিএসসি ডিগ্রি দোনাংজি কালিতে লাহাই আংবং জাত আনাত সেটা বিই কালিতাংটে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা দোনাংজি বাং ফুয়ার্তা নিকান কেনের কেপেন থম কেবরা কেথমাং বংসি দোনাংজি টেকনিশিয়ান গ্রেড থ্রি লাবাং সং হয় ফান সুরি ট্রকরা ফারোহিনীরা থম কেবরা কেথম দো কেচেং হু চিকলয় জনালং নংনাম সিকা সুরি ক্রেসির কেবরা ফারো সির কেব বাং সলং আসনসন বনাস্তা দুজি আর তা নিকান কেনার ক্যাপ পেন থম ক্যাপ আংবং

নংদম জাই মেকার জুলং বামলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু পেন কার্বি জাই মেঘলং পেন আধুন্থু কেপি জাই মে কাপা চুনপন বং কচং ভাই আলুন জিরাই পিনি লবংস অংরেং লংপেন পিনি নং ফান আপ্রাং সেলুন জির নং ফান কাপার রিপন জি লাবংকে নিলি অ্যালবাম পেন সিকেন অ্যালবাম আমেন লাবংকে নিহাং আনা মাতাংতে এক্স ক্রিয়েটর লাবংস লুন কিলুন পনাবং ড্যানিয়েল ইংটি লাপেনকে আলুন আলাম থে আবংকে পার্লিন পার্লো তাংতে পিনি নীলিকা চংমাই লুঞ্জের আংডেং লংপেন আপ্রাং সে লুঞ্জের আরজু ইকসিনা

লপনা প্রণাল তুমাচন সন বডৌ লুণবরেম আর্জিক লং তালো লাকে আকাশবাণী ডিফু নানে তুমা জামেক বাংলাকে প্যাম প্যান ফারোসেরা তো বরাসের কেপমে ঘাস লাপেন নিউজ অন ইয়ারে প্যান্টা জামেক আর্জিক লং চি স্টুডিও ঘুরিয়া পর পর পাইফ প্লিং টাংলো লাসে আদন্ত পথ নানে তুম জামেক আর্জিক লং চি

0: khan e tang te ki hai nona bang ke bijo alang alam le li chi than dam nang ko son si e alang nang li ki sor lo ma te alang ke en lo la so putha nang li than ik chi ma
1: chi than nang bijo alang ki sor se prang la scientifically pen ke pangreng pen b box pudo la pen ke nona son pen almaria lo pu la pu son ta do la pen monit men met mane la emithang pen handi ke selama bagos la sondo la si sonni yang deng itum la so hormu bang ke dokok po queen extractor budo isi ami sindo la drama son ala scientific pen ke pang reng pi jo phan pulo tang te a hom phalang ne nelo a kom handi a kom phalang ne nelo thap thot po parting chen po alang amithang basi wang et po sitame hala almaria lo la pen ke la naturally pen ke do abang ke a hom mane a kom phalang no nang kok po mane sor nang kok po ala la si son ni do isi queen extractor pudo la bang ke scientifically pen ke thang ta disturb te lo a kom ta mane do do thot po a hom he no ne lo la pen ke naturally mane almaria lo punon ba thing pi pen ke wan no la bang ke a kom isi eli tum phalang no nang kok po
0: kala
1: la la la son pen si sor po sorpo sakuni pen net punahandi la pen saphapa messi actor do an bangke mane isi hini la tumta a home long ake lok pocha ake lok do koktiti la si la sapha at pen si georgi pustame ba click choji pustame ile tum chalong la
0: la la e nan chiro iglo nang li phan e la saputham nang li khardak pen ki than thu pon tangte age hai nona bangke visual lang lam pumben ile tum chethan lo e jhak tuma apijual langke aju ave lapen e jhak tumke aju do kokti tipu sikithan la se aju ga ve lapen aju ke do la so puthak nang liklar dak pen thanik jima
1: la la bangke aju ga ve lapen aju ke do bangke nil tumang ne bang chini tum de ta hai pipod man ne li organic si klem bom ata isi beekeeping long la poson ho commercial mane alang mane ong uji plutangte artificial diet pinang po so artificial diet long plutangte sugar syrup mane adana he di aan he aan pinang kok jimati bijo ta moni ta son tholo similar olo atum ta colony jirpo jirpi pendora person an ge cho son son no suppose la bijo tum ta me artificial diet pinang kok ti dia pordo la sona bang anchon ne li mane ka chini dun mang ista la ta aju gi pidun pu bang ka li da ta hai po hai ta adana pinang kok lo la pe non ne li pang reng boma bang ka la ke organic pure organic mane habit pen ke long habit long ang phar do hanjang do mir do la son habit pen ka kolek a hor mu pen ana po chini li bang ke mane naturally la pen organic mane pijo tum si আমি থাং পেন আন দা চিরি ল মানে নি তো মহা বার কে থেং পি থেং প্রাং দো লাপেন মির হলা হান কাটি কি হান জাং দো ও মাছি আর্টিফিশিয়াল ডাইট পিপে পিউর অর্গানিক সি নিলি ক্লেম্ব স্তামে নিলি স্তামে দো পিক আন মো আ বক্স ফারো বা আ বক্স ফারো ফোন বাকলে রক পোটে লাতুম তা চিটে বক চিটে রে ফরেস্ট পেন লক কালেক উনি দে জি পোটসি হালা সহত বাংকে কমার্শিয়াল কে ক্লেম আসন সি মানে ডাইট বাং পিনাং পো আন আদানা টুক নাং কক পো আদানা পিনাং কক নেলি বাং নন মানকে আপিজো ফানা আন মানে থন নাং নেলা মানে সুগার সিরাপ পুনন মানে লাই গ্লুকোজ পুনন লাপেন কে ব্ল্যাক গ্রিন গ্রাম লাই স্তামে পিজক প্লট লাং নন মানকে
0: নাং চুরো ইগলো নাং লি ফান তাতে পামু হেত নাং লি নাং থানা তেং পুলোতে নন মামাত কে এ নাং লিকে হেম কম হেম রাই তা মে মির কারচে লা হাই বুস্তা মে নাং লিকে ক্লেমা কে নাং সট লা পুই গ্লোমা কে হাই লা হ
1: কলাং ল মির দ হ হান লা হাই হাই হানজাং ল হানজাং ফার লিসু আং ফার থারবে আং ফার লা পেন কে মির লং লাই হুই তুম আন দুং আরাই লং হে তি কি দুন লো বা পি দুন লো ব্রং তে লা তুম নং মে সে আমি থাং কালে গেট পো আকো নিল তুম না হাওয়ার কে হাবিট ফরেস্ট দো লাং পোসি হালা দাক পেন বাং থেং পি থেং প্রাং পেন আলাং তুম বাপ পেন কত কবে কলেকসি লা পোলেন পুন লাপেন কে নেকটার পুন হেডি লা আলাং তুম কলেক পো বান পো লাসি আলাং তুম নি ফান্তা নাং রাব বমলো আলাং নি দিজো জর বমলো লাপেন আলাং তুম মিঠাং সিতামে আ ফান্তা নি তাইং হন বমলো ল পছন
0: কালাং কালা হে না চুরু ইগলো তাং দে আকে হাই ইনাং লিনন এ পিজো আলাং সিতামে নাং লিদা বং নি বং থম কে বান্দো লা সোনো নে লিকে অড আ বং বাং কে কো

0: मुक्त भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन-जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: ফলা ফলাওক, অভ্যাস সলাওক।
4: মেচিনত কাপোৰ ৰখাৰ আগতে চেক কৰি চোৱা নাই নেকি?
3: ফলাওক ফলাওক, অভ্যাস সলাওক। এতিয়াই ওচৰৰ বেংকলৈ গৈ ফটা পুৰণা নোট সলাওক। বেংকে যদিহে মানা কৰে, তেন্তে RBI ওম্বুডছমেনৰ ওচৰত অভিযোগ কৰক। RBI কয়, জানি লওক, সতৰ্ক হৈ ৰওক।
5: adun tunal tum lam jer arsilong ji pini la ba so ja me kang ding la ke dorom la pen jutang la ba so putha sar devri rong pi pen ke than lam jer arjik sina
6: ar nam do puke madu amuneta honjat dovek pirthe athak monit ko an aphai ke onglone lakha siune bonjita লাপান নাফাই কে অং আং বংতা মুনিত আরাজে চিংবার ভে মাতে ইসিবেত কালি লাহেল আর নাম কে দো আং ঠেককে আর নাম কাসরজন কাসনসে আপসি বাংফুতিন আরাজে তা কাপ্রেক কাপ্রেক ল মুনিত কে আর নাম আসোয়া ক্লেং আপসি কেমি কেহে নো আসন আন্তা কাংসাই ঠেক মাতে কামাথা ঠেক আজা কং দো মুনিত আরাজে কাচিংবার বে আসন সি ইসি আখে পেন আকাপ্রেক আখে আংবং আজুতাং তা ইসিবেত কালি আর নাম সি আখে তিন আফান্তা সালাজং আজুতাং পিঞ্চং পিলু লাসন সি জুতাং জুবাত পেন চেং লক আসি তিন আনাতা ইলি কার্বি আফান্তা হেমফু পুঠে আর নাম সি ই পিঞ্চং পিলু লাসি কার্বি আখে আজুতাং তা মধু আখে আজুতাং পেন তা চিংবার বে দেল জুতাংকে মুনিত মাহাংকে থেক পেন পাচর পারুক কিঠি কে জাং লাপেন চোকলেম চোদাম আলং আন্তা জুতাং কাচেরাপ ধোয়েকল কার্বি আখে তা লাসমসি ইনুত আমুনিত মাহাংকে থেক আহুত ক্লংক্লো আঠেকার কিটি আদামাসার কাংঠুর লাপেন কিথি কে জাং চারি চারজে আহুত আন্তা জুতাং কাচেরাপ থেডং লাহা জুতাং হেলো কারবে খে আলংকি কেঠে নাই লাপেন কেনাং সত নাই আজুতাং ল পিরুথে থাক দোয়ানা খে আলংতা জুতাং পেন ধরমকে কাচেরাপ দোবেক আথে জুতাং আফান পানুংকুক ধরমকে ধরম আমো আমাচি প্লেং দাম দে লাপেন ধরম আফান পানুংকুক আজুতাংকে জুতাং আমো আমাচি লেংদা মুন্দে ধরম লাপেন জুতাংকে আজাদ আশায় আলংতা কাচেরাপ ধবেক সীতা ধরম মাতে নিমকে আর না মালাম লাপেন জুতাংকে খেই আতেরি লাসি ধরম লাপেন জুতাংকে ইসিবেত আসন গালি ধরমলে আসন কাপ্রেক লাপেন জুতাংলে আসন কাপ্রেক বনজুতা ইসি আখে কেরেং নাংজি আফান লাপেন হামফাং কাপাকলার নাংজি আফানকে ধরম লাপেন জুতাংকে কেনাংসত আথে মুনিতকে ইনোভেট দোথেকথে হামফাং ডোবেক নাংজি লাসি বাং লো কেঠেক লাপেন কামুন্থি ঠেক আতুম কানিংজি মুনিতকে সোশ্যাল এনিমেল পুষিকেপু কার্বি আহামফাং আলংকে আসে তিন আশায় আমু আলংতা ধরম লাপেন জুতাংকে চিংগুইকুম কলসো আংডেং তং ধরম লোনে কলসো আংডেং

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুত আর্নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারা তা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লোক হুমরি দাম নাং জিকে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: আদন্থনা লিতম সাংপিমার জাইমেক আং দেলং সাংপি জনকি রংপি পিল প্যানহুট বং সার জনিস রং ফার্টমা বং ইন্ডিজিনিয়াস ন্যাচারেল ডাইং লাবংসা পথাক চিহুচি পদলামজের আর জেকসিনা
3: লাকে আকাশবাণী দীপু পিনি লাদাখ স্টুডিও লং হা ইফু সার ফি সার লাপেন ইফু সেলেট ইফি সেলেট আর্নি পেন লাবংসা সাই নাং কে ক্লেম বম পেন বং বম ইলিতুম কার্বি আখে আলং লাবংসা আসাই নাং ক্লেম বম সি পিনি আন দা লাবং বম লো সিতা লাবংসা আসাই পিনি আন কে মুনি তুম ওবে বারে মতুম বংকে চিনি তেমা সেটা মে ওবে কিমি আতুম বংকে লাবংসা আসাই বংকে কে ক্লেম ক্লি দের আসন সি থেক দাম লাসে লাবংসা আসাই সিবু লাপেন সিবু পেন পে আলি রাচাম কি পি পিনি সিতা মে আলি রাচাম কি পি লাবংসা আপু থাকসি পিনি কে লামথে চিংকি চে থানদাম বিয়া ফানসি লাদাকা পরি পিনি লাবংসা সিবু লাবংসা আলি রাচাম কি পি লাপেন কো পুসন সে কে ক্লেম নাই মালাকা দোক বেলামথে চিংকি চে থানদাম জিয়া ফান নীলিতুম লাবংসা আসাই কে ক্লেম বম পেন ওয়াং বম আবাং ফি আলাংলি কে আর তাতা পেনাং দু টাংলো আলাংলি মেন কে জোনাকি রং পি পি হেলো লাসি আলাংলি ফান পিনি নীলিতুম স্টুডিও লং ফাসি লাবংসা সিবু আলামথে পুথাক লামথে চিহু চিপুত পঞ্জিয়া ফানসি লাদাখা বরি নি জোনাকি আফ্রাংসি কে নীলিতুম আকাশবাণী দীপুয়া হিন পেন নাংলি ফান সুরি সুরিয়া কার্ডম নাং পাজে রিগলনি
4: কার্ডম স্যার
3: তাংতে ইতুম পিনি সিবু আলামথে চে থান পন ইংনা আফ্রাংসি নীলি নাংলি ফানাংকার জুজি আলামথে গেল পহেলুনি সিবু পু কপি গ্লল আর রং মা মাতে আরি কাং মা নাংলি হিন পেন থান নাম জিমা
4: ইলি তুম কার্বি তুমকে হাকো পেন আর রং কে লাহিল সিবু পুয়াজাত সন্থম দু জাতি থম দু এক নম্বর বাংকে আমেন পুই দাত প ওয়ে হালি পি মরং কে পি আপি তা সরল তুম সে চেপেন দেঙি হাকো কে নহলে কাজ যারা আপি তা জকপ
3: জকপ কালা
4: হাকো কে সরল তুম সে চেপেন দেঙ ফা সরং কে আমসি ওয়ে হালি পি আকো দুই নম্বর দম হালিপি আকো তিন নম্বর চে হালিপি বি কে পু পনবের কে সরল পেন্ডেঙা আরং আকো হুটকে লানবে সপিন সতু কাচেং থাঙা পে রিপ বাঙা যকপন পে
3: যকপন পে
4: সপসি পি পি ফুই এল
3: ফুই এল লাকে পুদাম এল তাংতে সোয়ারলু অতুম কাচিং থাং আপে রিসি লাবাং সালিরা চামকে পিনচং ইচ এতে লাবংসা সিবু আলাম লি নাংলি সন্থম আলাম থান এরলো

আর যে রং যে কিচেন সাইড না তোমার যে রং যে লাগে রংসেনা সারপো কালচারাল গ্রুপ এন কিলুন আলু নাম থে বলন দবিনং লাভাংসলন আর্জিক সিনা।

ব্রেক লং টং লাকে আকাশবাণী ডিফু স্টুডিও ঘরে পর পরফায় চকসিরা মিনিট ক্রে চকসি প্লেং টাংলো লাংস পর কিচক মিনিট না তো সামিজ লামার জানাল আর চিক নিক কিচেং সি না তো জীবিন গার্ক মান কে লন করাবর চকুয়ে লাংস আলুন আর জিক সিনা

0: কনস্ট্যান্ট অপটিকনার পাফান ইসি কম্প্রেশন মানে আ প্রেসার পিপ পাজো পাজো পেনলা সো অপটিকনার বাং থিলত
1: আনতে আর্তা হলাম দোমা
0: আর্টা আলাম কি আবি নাংজি মানে লাসন কনজেনিটাল গ্লোকোমা পুতা দোহে লাকে আমাহাঙ্গে ঠেক পেন মাসি আনুপেন আনুতম বাঙ্গে গ্লোকোমা লং সীতা এনে বাঙ্কে ইসি ফ্যামিলি হিস্ট্রি দোনাই লাপেনকে আর্টা কে অং নিঙ্কান ফ্লিক কে পেন কে বাদ আতুম আনা বাঙ্কে গ্লোকোমা কে লং ইসি আর রিক্স থেতাম দো
1: বাংসু লং লিয়া ফ্রাং কুপিনে আং থেক সোনাং লাঙিমা
0: আংথেক কে লাপলো কে চেং চেং কে থাং আংথেক দা ক্লাংক্লে দা তা থেক লাসোয়া পড়সি গ্লোকোমা কেলং আবাং ফুয়াতুম কেসু কেলং চিচিনি বাংবি আফিঠুকে দের জট মোলা অপটিক নার্ভ কাহে নো আংথেক কেলং আন সি চিচিনি পিনতিতি হালা সো হুট আনকে লো ভিশন মতে কাছে চার চে আংদেং নাংলে রক আন পিন এনেকে আংথেক কে কে চেং আলমকে আফুয়াং পং কাচরত দুটা থেক আমে কাহম কাচরত দুটা থেক লাপেন কে মোপেন কে থান সন হেদি কাছে চার চে কে চেং হে কে চেং কাছে চার রিম ছে চার হয় কে চেং কে লাসন সেটা হালা সোট বাংকে একদম কে চেং পেন সে আবে আকিসো কে লং পেন আমাসি আং থেক কে ক্লাং পু বাঙে কালি হালা কেছে চার চে আন আং ডেং কে লেকে লাবাংকে আর থো বাংকে পিনাং আন কালুকসন দুলো
1: আন্তে লাবাংসো কিছু লং লুপলু তাঁতে সে কে লাং পাই উঞ্জিমা
0: সিকে লং পেন পামি দেট উন ই
1: ও
0: ব্লাড প্রেসার লাপেন গ্লোকোমা পুয়াসন ব্লাড প্রেসার পেন গ্লোকোমা তা পামি দেট উন ই ইট ক্যান বি কন্ট্রোল কন্ট্রোল বাং বান উন পসন লাসি গ্লোকোমা বাংটা এফয় লেগে লং লোপল তেল কায় কায় ডিং পিয়া ফানো পামি দেট কি উন ই লাদবাই কাছি চর পেন আকাই ডিং পিলো হ্যাঁ কাছি চর নাইন চিকে লাদবাই কাছি চর পেন ইসি লা খাং উন কমপ্লিট ব্লাইন্ডনেস আফান বাং মানে পিনাং আন মানে খাং উন সে তাহলে আপর পেন চেপাকলাং নাং প আপর পেন ট্রিটমেন্ট বাং এন নাং পো সিগে চেলাং বাং আপর পেন নাং কক পো
1: তাতে হালা বাং সু লং লিয়া ফ্রাং ইতুম কাচি রে মেক পেন পিনি আতোয়ার দোলাং মা
0: কাচি রে মেক পো বাংকে থাং আতোয়ার তাবে টেবন সিতা পিরিওডিক আই চেক আপ মাতে আপর
1: আপর পেন
0: আপর আপর পেন জং সি আমেক আ ডক্টর আলং আমি সিগেলাং আলং আপর আপর পেন জং সি চেপাকলাং দাম পুলোতে হালা সো আ হুট লা সো আবেমার বাং দো পুলোতে হেদি পাতিনি লং পপ হে কে চেং আলং বেন পাতিনি লং পপ সেটা নন বাং গে লাপুসন ল চিচিনি বাং বে আকো গ্লোকোমা আলাম পু বাংকে কাচিনি আফাই ইং আর
1: পিগান
0: ইং আর পিগান আমাসে হালা আমি এক চিচার চেদে দান সেই ডক্টর আদং বাঙে দাম্প চংহল নিজু নি মেক চিচার চেদে চিচার রিম আফ্রাং এ নিহুলা ডাক আন থেক লং নঙ্গে নি লাসনটা থেক লং লে নি লা আন নে পড়হি উন নঙ্গে লাহাই আম মেকে লা আন লা আন আম মেকে থে নি আফ্রাং পড়হি উন তা নঙ্গে পড়হি উন এ পু লাসন আকে নে আ কমপ্লেন বেন সে ডক্টর আদং বাং লে রং এটি হালা সুত বাংকে দেড় জট লহে আকো ইসন আবাং দিলি লাসো গ্লু ওল্ড গ্লোকোমা উইক বুলো মাতে ওল্ড আকো গ্লোকোমা টি বাংকে নিলি ইথে থেনি থানিং টু ওল্ড গ্লোকোমা উইক পিনিং লাগে নিংকান সুরিহিনী রা ইংকয়রা ফ থেরিয়া চিখলু নিফাই সিরকে পেন নিফাই ক্রে ফ আন আর্নি হট পনলো লাসো আর্নি আন বাংকে ওল্ড গ্লোকোমা উইক পুষি তালন পনপ লাদাখ মুন্থি দামে ইন্ডিয়া আডেট আলং 11.9 মিলিয়ন আবাং ফু আতুম আলং গ্লোকোমা কিছুদু টেবন সিতা 20% মাতে ফান ইং কয় আতুম চটসি লাবাংস আকি সৌদো পু চিচিনি চট লাপেনকে 8.9 মিলিয়ন আবাং ফু আতুমকে আমে কাবে এত লোকা চিচিনি আনকে মিন্স অলরেডি ব্লাইন্ড লাসি লাহাই কেপাচিনি জি আকেমাং পেনসি লামুনি তাতুম গ্লোকোমা আকে সোয়ালাম কাচিচিনি আফাই ইং আর পিগলাং আকোলা পেন লাবাংসো আকে সো পেন ইমেক আবে ইডেট জি পুটা চিনি ওয়াংবেলাং লাসো অপরসি লা ওয়ার্ল্ড গ্লোকোমা ডে মাতে ওয়ার্ল্ড গ্লোকোমা উইক বাংকে ইসি অ্যাওয়ারনেস অ্যাবাউট গ্লোকোমা মাতে গ্লোকোমা আকে সো আলাম মুনিরাং বং কাপাচে থাং কাপাচিনি আশায় আফান

0: si la hai arni bangke katalon pon
1: mi piklo la sarkar atum ke deng la bang alam ma puthak mate laglo ko ma puthak ta arui la pen ke arni katalon pon tak te penangan atum doktor alam ko po ana hok bone hok he pune la bangke rara tum chini de ditia posi kichu kichu na lam ta dakang le tok ditti pu a hok peta bangke ko pilo kichu kichu jun pen ta la bang so alam kachirap do ma
0: kapre ka kisu bangke kichu kichu jun bang kachirap do ji mine sita la glaucoma po akisu bangke kichu kichu jun pen bangke thanga ke chira pabe মুঠে লাগে কেলং লুম মাফান বাংকে লাগে ইসি জেনেরেল আর এডভাইস লোহে লাগে আসন্তে না কিছু ফান্তা কিছু কিজন বাং মেসেন নেই এমপেন হানপার বউ চু নাংজি থেসেরে চু নাংজি লালোতে হালা ইমেক আলং লা ইমেক কিনাং সট আর ভিটামিনস বাং লং পো পফান চটহে তার গ্লুকোমা পাবে দেট প পামে দেট প পফান বাঙে কালি উসমারাতুম লবংস আকেসো আংরিং মানে লাসন লোহ আকেসারাতুম বাংকে আসাপ ও ডিজেনারেশন পুপু হেদি ডিজেনারেশন লাসো অর্গ্যান আমোখা টিস্যু আমোখা ডিজেনারেশন কেচেং আপরসি হালা ইমেকালং বাংতা আর্টা জুম হেকাতুম আসং কালি হালা ডিজেনারেটিভ চেঞ্জেস কেডো লাহায়া জয়নি পেনসি তারমানে গ্লোকোমা বাং মানে কেলং আ রিক্স মতে কেলং আ চান্স আফাই অংমুচেট জি পুয়াফান ওসমারাতুম তালং লিপিন জি পুয়ে কালি হে ওসমারাতুম তালং মোপেঙে থানাসন ল আমহাঙে ঠেক পেন কনজেনিটাল গ্লোকোমা আকু ইসে বাঙ্গে ফ্যামিলি হিস্ট্রি আচামব্রুক সোলো লাসন থাক থাকসি জংসি ফ্যামিলি ইয়ালং ইসি মানে হিস্ট্রি জংসি দো মানে ফ্যামিলি আং বং মানে বাং ফু বাং গ্লুকোমাকে সোদো পলতে আনুগা ফ্রেকটা কিসু লংটা থেক লাস আকে নে বাং দো হে লাসি হালাস হেম তুন তুম বাংকে মোপেঙ্গে পুসন আপর আপর পেন আমেক চেক আপ আফান দামতে মানে মেপার জি মেসেন জি লাপেন লা গ্লুকোমা কিসু হালা কেছি চার চি দেড় জিয়া বাং হেদি হালা বাং মানে ইসি খাং দুন উনপো
1: মেপিগলো ডক্টর লাবং সালাম কে থান নন রেডিও কার জীবম আকোর্টিং জি রতুম ইসলাম চিনি সিকে মে নন এলিকা চিং কিবম ডক্টর জে কলিন তরন পি আলাং লিকে ডক্টর আসাইক্লেম তো তাকালি আলাং লিকে নোট গ্রেড বি কে পাস টাং লুনসে পি কেদাম তাং কোয়ারা নিঙ্কান পেলনে আকাশবাণী গুয়াহাটি লং চালাংলি অডিশন পিন্তন ল হালা ডাকসি পাসল লাপেন পেনাং কান আলুন কার্য তুমতা দো আলাংলি লুন লাপেনকে নন পিনি ডাক স্টুডিও লং কাচিত নং লক বাং কিল তুম কাদ গুয়েতা নিঙ্গারং পারল লাসি ডক্টর আলিকে নুট লুন সে পিয়া পড়সি পেনাং কান আলুন লুন লোতে মা হালা বাং সু আলু নাং বং সেতামে সুকি সুকিলি আবি পু কাচি পু কারবি আতুমাসা রামথে তাদো সেতামে হালা বাং সং বং পেন নাংলি নাংলি সে পেন সব সু নাংলি নিং কাছে দক নয় আলুন জিরি জির বাক লুন জিমা
0: নীলি লুন কি লুন গে লাগে হা নীলি অকর জাং আকো আহুত পেনা কামাত লাসং বং পেন গে কি লুন লেটার জি ডিং পিকলো তে বন সে তা হালা সুর বাং কে নীলি তা ইজি রুজি নি কে মিঠাং দা লুন তা টকলো মিঠাং দা আতে অটা পিল মিঠাং গে চি লুন তা দোলো দা লাসং বং পেন রেডিও লং কে থাপ পোলোতে ইসি দো ও হে আলুন গে তা লুন চেথাক আলাংলি লুন সে পো স্যামসং ইং টিপেন নীলি তুম বাহিনী লুন চেথাক ইসি কি লুন দো মালং আরি আরি হালা সলুন বাং আসা পো

0: jumepik lola bang solun jir ridu nakar jir bom kadu kawi ko ting jira tumta cinta hai pola bang ke penangan ning kana prang pensi ini tum tijolong pernah julong bom puthodam thulona ini tum ka jithan bom glaucoma kisu alama puthak mopen nangli pulo glaucoma labang so kisu ke long lo putang te emek bang ke chichar se det hingjang po ke pami bang ki un ilo tangte labang so kisu ki ong nai itum la nihang ni turang kangar lom matang te kaprek ni china thu kupona si la bangso akisu phai ki ong nai na itum ka chini da mateng te
1: nili tum ka chini da mateng polo te nili tum ke kitab along ke porhi chot la pen nili tum a teacher ek than alam the chot seta glaucoma ke so bangke North East region bangke high o pusipu mane
0: phiri me mi anlo
1: mane pinang ankelong abang phudo pusipu athe bangke alang litum abang isi pudamlo ilitum la North East ke inglong asu si ke ong la inglong asu tumke ilitum ke imek ta bihek ilitum ke imek bihek mate ilimek ala mek eyeball ta bihek hak ama overall ala so anatomy la haya poda join ni ne pine bang chin ne dar lo he sita mane ilitum la noti sangkang nong ke pinang an bang akap prek adim pen le
0: pangbar
1: la dak bang ke long a phai do upusi nili chini
0: tate ilitum bang khai pen mate bang adim pen pangbar dam pulutang te ilitum karbijong yong atum e make up han kupuan se ka chilang hin mate e make up han kupuan ka chilana nang lik thek long no
1: nili pudam ji abi pin poteng le pudat cha
0: o kopi posi punang kok lona le
1: punang kok lona ne la nili to ma phrang ke hospital long ge do a hut a make up opd long ge nili sikang nilo mate hala dak bang ke a make nang chi pak khlang pujat bang ke karbi tum baing long so tum ke a phai jum o Aku wang chit pusita apor bengali apor ke litang a phisi wang ji wang we pupe he seta hala ke wang nang ji apor hot bang ke wang we si ha un elo pohot si la so ahot an se wang enge lata bang akapreka kaprek tum kapin khat tang ke klem tang alang li tum mane hala rong ase punoi rong ase mane nili to medical treatment bangali lo he ase banglo hala la son le claim te chogi hala son le claim te chogi
0: hala hala si paprang rong
1: hala high claim rc mane nili tum long nang liji la si damlo polo tela bangke kachini ne porlo mate ke thek the polo ne kachini ne porlo ne awareness ka we polo ne la bangke pudam thek the dalo he sita nang kele apor ke apor ke lit tang apor ahut si ke bang tum ke ong non ison lo he আমি একো নানি চিৰলোঁ ইঞ্জুৰি পলাম লহে মেঘ বাংগে ইঞ্জুৰি পলতে লাগে চেপাখলাং ফিট নাংপো ট্ৰিটমেণ্ট এণ্ড ফিট নাংপো হালা ইৰি ইকেং লং কনানি চিৰি পাপান আমি একদম পাক পাও বাংগে নি নি নি নিথম মানে চেদেন মি চেতা ইমেক লং বাংগে লাচন বাংগে চেদেন নো লাগে চেপাখলাং ফিট নাংপো চেতা লাচন থাক থাক লহে নিফ নিথ্ৰক নিকেপ ইৰু ইৰুইনি আচিক্লো আফিচি বাই এংগে হালা আমেক হালো পিনাং আ না কিছু বাদ দেয়াত কে পাপ মে বা মে উঞ্জি মিনে হে সেটা মে দেয়ার পর সেটা হালা কাছে চারা বাং হে হালা আ ভিজন বাং কম্প্রোমাইজ দেয়ার পর আ ভিজন বাং লো ভিজন চেপলাং দেয় চে চার চে রিম চে চার চে দেয়াত হালা সোনা পর হুড বাং রং তিতি লা বাংকে ইসি ইলি তুম নিং ওই মিমে হে ইলি তুম আং বংলা
0: তাতে লা বুসন আর্জান কে থেকলং লোক বংকে ফেরি মেলো তাতে কাছে লাং না জি পাং লা পান আর্দিক বিপিটা সন থেকলং তাতে লা বাং সো আর্দিক পিনাং জি পুথা
1: আর দি চিপি নাম কক জি আথে ইমে কাবাংকে ইফয় কাবেলো পলতে পাচি রুয়ন এ লাগে মানে পাচি চারুন এ ইমে কা ইনফেকশন ইমে কা ইনফেকশন বাং হেদি বা আলা ইরি ইকেং এপক লং বাংগে একদম অ্যান্টিবায়োটিক্স একদম আকে আপাওয়ার আকে অং পিপেন পামিউন ইমে কাবাংকে ইফয় ইনফেকশন লো পলতে জংহে আপাওয়ারকে অং আ মেডিসিন লে পিসে দি আবেলো লাগে লাগে চিচার ছিল লাসি ইমে কাবাঙ্গে কনানি কাছে রো পনয় কনানি কপে নে পনয় টংপা ওই পা আই পনয় কনানি ইমে কা হোম কে সু পনয় আজাদ পেন পনয় ইমে কে সু পনয় আতে বের সু প্লেয়ার পনয় হে আজাদ পেন সিটা মে কে চেং সি বাঙ্গে ইসি কনসালটেশন মতে আমি কেলাঙা ডক্টর আদং দামসি চে

0: paklangsi ajat pusita he
1: ani
0: sibet mederagi sono kaiding pi aphan cha paklang ning poki sono sita heti kecheng si bangke dam vek nang lang cha paklang vek nang lang halasu a doctor a treatment ba opinion a bang he pisinang pudunya ma pu ken vek nai
1: tate doctor penang ana tumke amek kachiru mate amek so prado amek erhangason mane amek ihilu boroson elapenke mupen nang lepulo amek ate berjang amek khita jang otiti adat madu tante halai penke la glaucoma penya ke chirap do ma
0: la puson direct ake chirap ke ave he te bon sita halahaya ki so pen achak adubai ka chichor
1: kala
0: ada achak adubai bangke lason steroid ke do adawai bang rg ki ding jong si che chor lu polote steroid induced glaucoma pul lason ta isi a term do he la bangke la hai adawai ke che chor ke chok che joi nilo a por bang ke che chor nei niplia pharman ha nikep nikep a pharman a chiklo pharman a ninkan che chor de ta tum he di hala son na tum ke ne la steroid ke do adawai le che chor lu polote lata isi glaucoma ang the klang da the
1: glaucoma arni lapen ke glaucoma akisu arui labang soputhak apor ka duria posi enang lihin pen jasamet pet pen pini labang suka chingwai labang suka chi thana lam jira hut elam jir bang chira hut glaucoma putak la panso serar pan ke pachani la pen joy ke pen ke than thek ji lapen kalang tum aninga chi bier je pan nang lihin pen ethi thini wet tame ek kri palam thanik thak
0: glaucoma pudet ka lilo hai as a jata son posi tame I mek pen ka chirap lo ka son an lo I mek ka chiru ponoi I mek kisu ponoi I mek a hom kisu ponoi kachichar che ponoi ajat ason pusita me la hairong si mega hom ke so tang ho kachichar che tang ho ime khri ki bu ime ke rang ime ka te ber do kok tang ho po ajat ki so pusita me ke cheng si bang ke hospital long palinang po a mega doctor ke ilitum rong rupa jo ke abi ke abi
1: abi
0: abi ma se abi mane aphai kom lang la si te bon sita haladak doctor long chipak lang dam pen ke cheng sia treatment alang litum pen en pen alang litum bang aku puthot pin khat pumati nang litum ni litum daki un elo pot nang litum ake helo higher center lage le rong pen la dang dipuan pusita me hadak le nang litum dam moi nang litum chipak lang dam moi pulason kapin khat duta thek he hal hai kapin khat bang rd pira wang phit nang ji puyat lo he yo bane la radio kar juara ta phan ka chuning ri pu bang ke athe anur pen anur bang matha po la dakta doai chi chotang bom ke mi pu bu ni thom bak che den sina I rui bak che den sina la le mi mi ti mota mang pu he di hala so ka matha a phai du pi la si nili bang ke ka chuning ri ji pu bang ke I me ka bang ke I li tum la an pang kri vi nang ni la si ajat pen no he mo pen ni li pu son lo a phong pong isu a me ki su a me kang pong isu আমি একটি বের কে দো কাছে চার চে আজাদ পেন পুসিত আমি কে চেং সি কে কাটে বক হেত আ হসপিটাল লং চে পাকলাং দাম পেন হালা ডাক পেন বাং আলাং লিটুম নাং কি পিন খাত আসন হাল আলাং লিটুম তা পিনাং আনগে লাং থেক মতি পিন খাত প অলা ডাকে নি লিটুম উন প অলা আনচি চর থা বাল আন আ কে নে আসি চে লাং থা আকো থান থুলি প নি লিটুম কি উন এ প নাং লিটুম দি ফুয়ান চে পন নই বা কে হেলো নানে নিঙ্গে হাঙা দিম চেপন থুই টুম পুলোতে চেপন ওই পুলোতে হালা কাপিন খাটা টেং পেন আর ডি পি পেন হেদি কেছে পাকলাং দা ফ্রাং জি আ ফানসি নীলি বাংকে লা রেডিও কার্যু আর আ ফান নীলি মানে চুনিং রিজি
1: আডু সি আলাম জির রিপ্রিয়া আ ফ্রাং এসন ঠি হে কলাম না জুলাং লা বংসু আ কিসু মতে গ্লুকোমা দে দে লোলা এমেক আ না কিসু এলি তু তে বকহেত নাম পপ তুম কারবি আংলং আরং বং বাংকে লাদাক ইন্দি ফোরং সুপেল ডাক্তন মেডিকেল কলেজ সদল তাংতে বাং কাপরে কাপরে কা দিম মসন থাক লাদাক ডি ফোরং সুপেলং তা এ মেক কিসো আপু থাক কাচি লাং জিয়া ফান এ কি মিশন অফ আর সাই চকলিম লুপু এ নালি থেকলং নমা
0: আহ কালাম থানাং কক প লাদাক বাংকে মেডিকেল কলেজ আলং বাংকে আ কলেজ তা মিরাক লাং আপট নে পিনে লাদাক বাংকে চক লিম যেটো একদম চক লিম আং টন পেন নিলিটো কম্প্রেহেনসিভ আই এক্সামিনেশ্যন পুদো লাস্ট কম্প্রেহেনসিভ আই এক্সামিনেশ্যন বাংকে আং টন পেন মানে আমেক সিকেলাং পো মানে লাদাখ ইলিটো আমেক আ পার্টস দো কর্নিয়া পুদো কনজাংটাইভা পুদো রেটিনা পুদো আর লো ভিট্রিয়াস পুদো দো ওলো হ্যাঁ হালাসো আং টন ইসি ইসি ইসি ইসি

0: hirjumi alam senang ekam le kuthe nang guji je desi ningje nek ningje nok sar pita ku ye ha iphan si kalile lile lile ipinoji e iling te kamatha aja aja aja e jir pita do nang ji jir pota do nang ji jir pota me nang ji am ta me nang i kwalan do ne te kamatha arvi arge le thai ho sar bura nang ko pi kamatha mani pha
1: lalo chitan u nanelo sar pi ne ta ha re dampo iso pi tu me ba ha so ronga ji ki dun ta le dun tu et po yo mo iso pi na le pite ge na so so asap ta chopam le khelo ne ha re so ho na po ho
0: to to chaklo pinu wisi wangi ne wangbe ne ho usu ta ho tu da pem pichi dun de ho ne ta ning reng thu no da lo po sa tang ka le kilu dun long u ta kali Anke hala iga bang talang krang non ahen lo susu ti.
1: Ini ge ni po ni trogi putulang ar ni dinggi ni le pining bi le ge bang pora susu le.
0: Hai pici dun de yo hakku ar leng kilu puson helo pun le ke do ta ka linon ke cilu muwe. Yo kok lo sarbura.
1: Pun ta la serta din pon tu den lo kein te ar ni si nang ke lu ya pun ta pon tu den lo hu ni ni pon de susu.
0: Nang ta nang le la ta pon de non ko ta matir va dun ma.
1: Pule pupe do ho, pule jo pudun lang ma. La pule, ki pudun nga lila, oh so, amasi. Eh, so arlo ino be, po mat. Yata yata, eh hang ro, ro, ro, po ha ponde, titi polo yo, to chok.
0: Yang abi dun rui titi polo no ne polis arbura. Hem ta isi, ha, su su piari deng ta isi do nangi, yang lo teja dalam ta cipo chok lo.
1: Niri di dam lo.
0: Da, da.
1: Nupak nano deo, nupak.
0: Ah, chili ponon ni ta theng lang ni dani ho. Oh, theng thum dam rong po pini ke.
1: Oh, bai ne, bai lo sa pi. Ri ri dam lo ni ode ho.
0: Oi, to to da ni ta theng thum dam lang.
1: Mo ke theng nang li le, lang nang li le, ma da ko. Chini yi ye un e le na ho theng nang ton e tu mu ne ta ri pen ke la.
0: To. Nang ke la ko te an tu mo po pen la ho de ho. Ki ni theng lo ni ke theng nang thum po an nang tun po sa nang dang klo. Ko la na lo nang ta pasilur le de nang po hem nang li lo te.
1: Ai la puge pasilur leloti kedam lo chithan hola mongalo
0: so to to da da
1: so ke honam podai
0: oi to to phiju karlinon anhang ju po ho thiru haja
1: mai ai ke klem eh sai tu tiki ke dukta eh so mar ti piti ai yok tela pu helo odo re dam po dam munda sarpi nata kedam lo ni ge ho
2: লাপন আপনার নিতুম লামকান আর জে গিলং টাংলো স্টুডিও ঘরে পর পর ফাই নের ক্যাপরা মিনিট পিকে রা ফো প্রেং ডক্টর গুলো সে গহাটি পেন পাচি তাক সামাচার সান্ডিয়া নানে তুম আর জুডে তফি পর ফাই সির কে বেচক পেন লতে নিউ সেট নাইন ইংলিশ লাম পেন বেটা দিল্লি পেন পাচি তাক আর জে গিলং ডাপ্রাংপো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন আনতে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বিরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন লপাচিনি প কোদাক লকা হুমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9

0: আধুন্ত যাই মেঘলাকে লামজের পিনি লামাস যাই মেঘ আং ডেঙ্গর কেথান পন চেয়ে বাং সার মন্দর টেরন পেন কেথান পন চৌকি চকামানা কচেলার আপুথা লামজের আর্জিসিনা
1: এ সিগনিফিকেন্ট অফ সোশিও ইকোনমিক চেঞ্জেস মতে দেট পিয়ালং আরোনা তাংলাপেন চৌকামাহীন নাঙ্গা চেলার আফুথাক লামথে দেট পিয়ালং আরোনা তাং লাপেন চৌকামাহীন নাঙ্গা চেলার মতে সোশিও ইকোনমিক চেঞ্জেস কুপুসন আপর পেন্সি নাং চেলার লোমা পৃথিয়া থাক সোসাইটি দো আন্তা মুনিত আংবং চেরাপ সেরয় পেন্সি সোসাইটি রেংবম মেথাং আংবং পিন্ডেং সম্পদ কেদু কেথাক জুতাং জুবাত লুন লাম তেমু তকলাং চুকিম চরাং কামাথা কামুন্থি কাচারি এডমিনিস্ট্রেশন লাপেন চোকাম ইকোনমিক্স আহিন হৈহুই আসন কাচিং থুরপন পেন পেরেংবেয়ারজি পুরোতে মুনিত হেল লাসি সোসাইটি পেরেংবেয়ারজি পুরোতে মুনিত হেজান আংবং চেরাপ চেতু পেন্সি সোসাইটি রেংপন উঞ্জি সোসাইটিয়ালং কেদু কেথাক আবাংফু পেন পাচিনি পন হিউম্যান বিং আর্স সোশিয়াল এনিমেল মতে ম্যান ইস এ সোশিয়াল বিং পুসি আলাং লিতুম সোসাইটি আংবং মুলুক আফান বাংবার পন তাংতে সোসাইটি কুপিল লাপেন কুপুসন সি কেরেং পন বম বাংসলাম তার্লিপ দাম ইক সেনাং এ সোসাইটি ইস এ গ্রুপ অফ ইন্টারেক্টিং ইন্ডিভিজুয়াল শেয়ারিং দ্য সেম টেরিটরি অ্যান্ড পার্টিসিপেটিং ইন এ কমন কালচার উইথ এ শেয়ার সেন্স অফ মেম্বারশিপ ইন অ্যান্ডস কমিটমেন্ট টু দ্য সেমস গ্রুপ আথেমা সোসাইটি পুরোতে কি অংডুং আমুলুক পেন্সি কেদরাপ লাপেন কাদু কাবি চেতু চেথর দুনপেন আয়কসি মেথাং জুতাং জুবাত আসং অর্গানাইজেশন আলং চিংরুম পেন আজক পেচান পনবম লাপেন সোশিয়াল লাইফ আলং সেতা কুপুসন পেন্সি রেংবম ল সোশিয়াল লাইফ আলং কে লাপুসন হেনলু দ্য কনসিয়াসলি অর্গানাইজ ওয়ে অফ লাইফ লার্নস অ্যান্ড মডিফাইড বাই ইচ নিউ জেনারেশন ইন নোনস এজ দ্য সোশিয়াল লাইফ লাসি সোশিয়াল লাইফ পুলোতে কাইকেতা কাচেরক্তক কাচারলি লাপেন আকিমি কাপাপ্রেকপন কায়াংবং কাবলেংদুন ঠেক হেল সোশিয়াল লাইফ পুদামুঞ্জি লাপেন সোসাইটি এন্ড সোশিয়াল লাইফ আলং পুলতে কাচিং থুরাকাই সিভিলাইজেশন মেথাং জুতাং কালচার সোশিয়াল ইন্টারেকশন খেপি আসংগাং থিম এসোসিয়েশন কাচারলিয়াদিম ইনস্টিটিউশন লাপেন পিন্ডেং সম্পদ কাস্টম হেহুই সেতামে দবেক নাংজি সোশিয়াল চেঞ্জেস ইন মডার্ন ইন্ডিয়া আলং তকলাং আবাংফু এম এস শ্রীনিবাস আলাং লিপুসন সি সোশিয়াল চেঞ্জেস নাংচেলার বম আসন জংদাম লাকে সাংসটাইজেশন লাপেন ওয়েস্টার্নাইজেশন পেনাজক সোশিয়াল চেঞ্জেস আর জে নাংচেলার ল সাংসটাইজেশন কে ইসি ইন্ডিজিনিয়াস ফোর্স লাপেন ওয়েস্টার্নাইজেশন কে ইসি হেক্সোজিনিয়াস ফোর পেন আলাংলি পাচিনি দামকে কুপুসন সি আবারিম ট্রেডিশনেল লাপেন আকিমি মাতে মডার্নাইজেশন আলং নাংকাচেলার লোমা লাকে কালচারেল লাপেন সোশিয়াল আলং সিনি আংডেং থাকপন হেট্রোজেনেটিক চেঞ্জ লাপেন অর্থোজেনেটিক চেঞ্জ লাসি হেট্রোজেনেটিক চেঞ্জ পেন আজক ইসলামাইজেশন ওয়েস্টার্নাইজেশন লাপেন মডার্নাইজেশন নাংচেলার ল পেনকে অর্থোজেনেটিক পেনাজক সাংসটাইজেশন মাতে ট্রেডিশনালাইজেশন নাংমানল পেনকে এম এন শ্রীনিবাস আতেং পেন।

ফেন্টা পেন কাছুনি রেটুম বিরেনিংটি গান্ধেরামিংটি হুনমাই হানসেপি বসাপি তিরংপি লাপেন আলাংলিতুম সমর লাপেন আদান রাবটুম আলাংলিতুম পেন কার্যুকাংটুং আলুন লাখে প্রেসিং টিসো লাপেন রবিনা ক্রোপি আটুম পেন কিলুন আলুন নামথে বাদু পেন আবে তদন্তে লাভ সালুন নালিতম পানাও পানাও পি আর্যসিনা।

রেডিও নাকার জিরান কাছিং হানারা লাপন আপনার তুম আলম বেলুম জামবেক আলং পেন আসন আসন কার ইয়েলুটুন আর জে গ্লাউ টাংল লাকে আকাশবাণী ডিফু স্টুডিও ঘরে পর পর ফাই ক্যাব প্লেং টাংল লাসে পিনিংবে জামবেকে দন্তা লাপানসে জামবেক কাংটন এগলো